तैयार हो जा, तैयार हो जा, तैयार हो जा। सुन वालो, उजाला ला रहे हैं उजाला ब्रासा मेला फेस्ट इंडोर समर एडिशन डेन हाग में। फूड, म्यूजिक, डांस, शॉप, मार्केट, कल्चर, फैमिली एंटरटेनमेंट, टेस्ट, बॉलीवुड फाइव्स एंड बीट्स। तू तैयार हो जा और जल्दी से अपन टिकट खरीद ले। ब्रासा फेस्ट जादा 29 en zondag 30 augustus, GIA Event Center Den Haag mee. Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festival website brasafest.nl. Brasafest, powered by utix.nl en Ujala Radio. Brasafest.nl. Be there, feel the fire. Droom je van een onvergetelijk feest of een prachtige bruiloft? Ontdek Experience Wedding and Events in Almere, het eerste Indian Wedding and Events Center van Nederland. Onze locatie is perfect voor Hindoestaanse en Islamitische ceremonies en feesten. Denk aan Patwaan Viva, Nika, Henneavonden, Moeren, receptie, verjaardagen en andere bijzondere momenten. Onze stijlvolle zaal is geschikt voor 100 tot 450 gasten en wij werken met een full service concept. Dat betekent dat wij de complete organisatie voor je regelen, van frisdranken en catering tot hapjes, decoratie en entertainment. Alles wordt tot in de puntjes verzorgd, zodat jij alleen maar hoeft te genieten van jouw speciale dag. En er is goed nieuws. Boek je voor juli 2026 een Bhatwan en Viva of receptie, dan krijg je voor beide dagen een optreden van onze huisband of DJ helemaal gratis. Bel tijdens kantoortijden naar 06-1-442-1533 of stuur ons een bericht via WhatsApp. Experience, Wedding and Events. Jouw droom, onze passie. Let's create something magical. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर योर ईमेल नार info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो।

बाल है, गा रहा दिल मेरा बेवजह गाए जा। या ऑफ यू नाउ मोई स्टेम है ऑफ गेन मोई स्टेम, सिंगे दैट कैन इदरीन टॉक, इदरीन कैन वेल मोई सिंगे। एंड या सम्स इज प्राटन ओवर डिंगे वेल मोइलेकर दैन सिंगे, दुस या zing vooral, zing vooral elke dag. Gaija, Ganakanam he Gaija. Het is de stem van Arijit Singh. En zoals ik kan zien is het niet afkomstig uit een film. Ik zie wel dat die in 2022 is uitgebracht, maar het is een single song release, Ghana. Ja, ook die hebben we hier op onze playlist. En ook op deze dag, zoals vandaag, genieten we van deze prachtige, mooie nummers. Ja, uit de film Brahmastra. Dit keer de stem van Shreya Ghoshal samen met Pritam.

ठीक है तू भी सुनिए अच्छा लाइफ ऑन स्टेज ई देखी के बा यार what is that? That is an nee, that is an een verkeerd nummer. Dus Iwali pe hem na chahi jai ke na toch? Iwali pe wel, Iwali wel. Dekhi to eventjes kaise gan was shuru hobega, want Iwali aapke hem wel sunawe bangila. Ja natuurlijk. There we go. Zij is erbij. Zij is er ook bij.